0: We may follow the future in silence and pain.
1: On a personal level, I try to approach more normal
2: I think reading more of the struggles, more normal, and just saying, time is a real life human. I hope that that raises some is not growing, but shrinking. I think the pandemic has pulled back positive on that and revealed the backstage of our human experience. It's not always pretty. It's an invitation to get more involved with what is actually happening. When we have our means of consumption taken from us, with everything just getting shut down, we are really being forced to ask ourselves, what is the purpose of this human life we have? What does community even mean? If you can't go shopping, okay, whatever, but if you can't interact with other people, what's the point? That is where we discover what we are in our interactions with each other. I remain hopeful for the future because we are all being forced to really re-examine what it is that we want for our lives and for each other. Something good will definitely come of it.
3: Μιλάνε δύο ρίζες. Ο μεγαλύτερος μου φόβος για τον Μαϊλάνη είναι η σκλαβιά της ανθρωπότητας.
4: Πότε θα γίνω λουλούδι.
3: Η σκλαβιά της χρηματικής εξάρτησης, της πολιτικής χειραγώγησης, της πανδημίας, του ρατσισμού και η σκλαβιά του μίσους ως προς τα ζώα, το περιβάλλον και τη διαφορετικότητα.
5: Είναι σαν να έχουν κουνηθεί τα νερά και δεν μπορείς να διακρίνεις πλέον τόσο καθαρά τι θα συμβεί, τι θα έρθει. Και η όλη κατάσταση στην Ελλάδα αυτή τη στιγμή είναι τόσο αβέβαιη και τρομακτική, μπορώ να πω. Αλλά περιμένω να δω.
6: De toekomst. Ik zie de toekomst.
7: Laten we heel zuinig zijn op de natuur.
6: Ik hoop de toekomst samen te beleven met andere mensen, leuke mensen die creatief zijn en intelligent en aardig. En met wie het leuk is om te praten over van alles, te dansen, te eten, te koken. Ik hoop met deze mensen in de stad te zijn en ook heel veel buiten in de natuur. Klinkt allemaal een beetje vaag, maar misschien dat ik dat zou hopen omdat dit een rare tijd is met weinig andere mensen vanwege corona. En ja, ik zie en ik hoop op een iets socialere, iets een toekomst waar meer mensen dichterbij zullen zijn.
8: Toekomst music.
9: Toekomst music. Aura sol, aura va, charme.

বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুলো সাত পরে পাচ্ছি।